পার্থাং বান এলে চুনু হই ধারবান ছকে দারবান ছক মনো সিক্তি দারবান ছকে।